0: বেলা আইজি ফার্ক ইটানগর লচিনমেরো চকঙ্গ আলা হিয়ারিং এম রিঙাকা স্টেট গে চিফ ইলেকটোরেল অফিস লক এসিস্টেন্ট প্রোগ্রামার ওকে আইটি সেল নোডেল অফিসার ডক্টর সেনদীপ বেনার্জি মু এলিজিবল নে সিটিজেন এম ভোটার লিস্ট এসআইআর প্রসেস ল পার্টিসিপেট টকা ওকে হিয়ারিং এম নোটিস পারর এম এটেন্ডু টকা এলা মেন্টু মু মেনলা ইলেকশন কমিশন এলিজিবল নে ভোটার আমিনম এপাক মাবে আমিনম কাবেক দকুবে ওক রিমুর কে মা দকুবে কালা দিন চিবের গদুনে এজিতু মেন কে নাগম সিমনুন আকাশবাণী ইটানগর স্টেশন লকে তাপাদু মেরো ইটানগর ল ইএসআই ইন্ডিয়া গে অর্গানাইজ গনাম জিও ভিজন ইটানগর সেমিনার ল গভর্নর কেটিফার্নাক মৃদুলিতু গভর্নর মুগে আগম জাপতুল জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিআইএস টেকনোলজি এম অরুণাচল প্রদেশ ল গভর্নেন্স গে কর্নার স্টোন বেরিলা দোদলা ইনফর্ম ডিসিশন মেকিং এফিসিয়েন্ট সার্ভিস ডেলিভারি ওকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এম বিদু মদে কম কাদুক যাব জাপকিন লাকেন জিতু ওকে ইস্তেত গে মোদি মোতুম দোনে মোকো মোকলো সেটেলমেন্ট নে ওকে ইন্টারন্যাশনাল বর্ডার্স দৌলা ইস্তেত গে আঙুরু নে জিওগ্রাফিক্যাল ক্যারেক্টার্স গাদ্যমচিন জাফকেন জিতু ইন্ডিজিনাস ফেট এন্ড কালচার সোসাইটি অফ অরুণাচল প্রদেশ ইপসাফ এ ইস্টিয়াং ডিস্ট্রিক্ট পলত এফেক্টেড নাম ফ্যামিলি এম জিগুরলা 3,16,000 আবার্গ ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন এম জিতু চেগ এম ইস্ট সিয়াং ডিস্ট্রিক্ট গদিসি সোনালিকা জীবানি গ আলাগল লাগলুকু চেগ এম লারুক দুলা দিসু জীবানী মু ইপসাব গ নি আজি নাপুক গলা মেচেন মোচেন নাম ওক কমিউনিটি ওয়েলফেয়ার পেল ল মুনুগ আলেন আগর গর নাম এম মাজিবে কৈক ঋতু ইন্ডিয়া হকি এমের সাইনা গ মগিল AASF জুনিয়র এশিয়া কাপ 2026 এম আগস্ট 30 লক সেপ্টেম্বর 13 লবে রুগ তাকলো ইন্ডিয়ান জুনিয়র ওমেন টিম ল ইরিগোলা ফিন গ দালেঙ্কা টিম লক 18 প্লেয়ার্স ওকে এটেন্ডেন্ট অল্টারনেট প্লেয়ার্স আই এম মিড ফিল্ডার কাইদাম সালেমু সানু সানুমু লিড গলা ইংগরে কাজিরুগ গালো মেন কে নাগম এগ তানগাদ মেন কে নাগম এম তারবে জিরুগ গালো নে মাবাম কাজুমনু জুমলি রিরাম গে গগির গং নাম লোকে টাকা চলাজু
1: श्रोताओं भी आप सुन रहे थे गालो श्रोताओं का समाचार। आप बने हुए हैं आकाशवाणी ईटानगर के अरुण एफएम 103.1 मेगाहर्ट्ज पर। प्यारे श्रोताओं, हम लौटेंगे अगला कार्यक्रम सुबह सवेरे के साथ इस छोटी सी अंतराल के बाद।

0: हेलो फरमाइश।
1: हेलो फरमाइश, मई अमल बसुमतारी रांगापारा शनितपुर आसामर पुरा।
0: ओके अमल जी, कॉल करा कारणे बहुत बहुत धन्यवाद। आरु केनेकुआ आसे
1: आपुनि? धन्यवाद आपुनाको मय कॉल टु रिसीव करा कारणे।
2: हाय हाय हाय।
0: आरु केनेकुआ
1: बटर टु आजि गरम?
0: अच्छा गरम ना।
1: आले राति पर पुरा बरखुन नाय, बर्तमान चोकाले नोटा लके बरखुन दिसेले, तारै इटिया বহুত ভাল লাগি থাকে অনুষ্ঠান বিলাক শুনি।
0: ওকে,
1: আৰু তাতকৈ আৰু বেছি ভাল হব যেন পাই মানে দুপৰীয়া একটা দহৰ পৰা লৈ কিনে দুটালৈকে সদায় মানে প্ৰতিদিনে ফোন ইন প্ৰগ্ৰাম যদি আহে তেতিয়াহলেতো বহুত বেছি ভাল পাব নিচিনা লাগি আছে। মানে সকলো মানে শ্ৰোতাবিলাকে কৈ আছে যে হেল্ল' ইটানগৰ প্ৰগ্ৰাম মানে প্ৰতিদিনে অৰুণ এফএমত প্ৰচাৰ কৰিলে বহুত ভাল পালে হয় এনেকুৱা কৈ আছে মানে
0: মোৰ।
1: আপুনি এই কথাটো একবাৰ কৈ চাওকচোন
0: ছাৰক,
1: এনেকুৱা মানে এইটো মানে এনচাৰটো বিচাৰিছে আমাৰ শ্ৰোতা।
0: ওকে ওকে ওকে, হয় হয়, মই নিজৰ অফিচাৰ বিলাকৰ লগত কথা পাতি লম। যদি সিহঁতে হব কলে মানে
1: মই কথাটো কম, যেনেকৈ বাহিৰত ৰেডিঅ' ষ্টেচন বিলাকত যেনেকৈ সদায় লাইভ ফোন ইন প্ৰগ্ৰাম থাকে, যেনেকৈ লক্ষ্ণৌত হয়, গুনাত হয়, ভূপালত হয়, এইবিলাকত যেনেকৈ প্ৰতিদিনে মানে ফোন ইনৰ গীতৰ অনুষ্ঠান বা শ্ৰোতা সকলক মনোৰঞ্জন দি আছে, তেতিয়া তেনেকৈ মানে আমাৰ অসমতো তেনেকৈ ৰেডিঅ' ষ্টেচন নাইয়ে ক'ব পাৰো। আমাৰ এই নৰ্থ ইষ্টত মানে নৰ্থ ইষ্ট ফালে মানে আমাৰ এইফালে বেছি মানে এণ্টাৰটেইনমেণ্ট দিয়া মানে অনুষ্ঠান বিলাক কেন্দ্ৰ বিলাক নাইয়ে ক'ব পাৰে।
0: এনেকৈ
1: বাহিৰৰ এইফালে পশ্চিম ফালৰ পৰা এনেকৈ হওক বিভিন্ন ধৰণৰ গীত অনুষ্ঠান মানে প্ৰচাৰিত হয় ফোন ইনৰ, সেইবিলাক মানে আমাৰ এইফালে নৰ্থ ইষ্টতো হব লাগে বুলি মানে আমাৰ শ্ৰোতাসকলে কৈ আছে। তেনেকৈ তেতিয়াহলে আমি লক্ষ্ণৌত যাব নালাগিব, যেনেকৈ বেলেগ ষ্টেচন বিলাক শুনিব নালাগিব, তেতিয়া আমাৰ ইটানগৰতো যদি পায় তেতিয়া আমি বেলেগত শুনিবলৈ কি দৰকাৰ আছে?
0: ঠিক
1: তেনেকৈ আমাৰ ইটানগৰতো যদি এনেকুৱা অনুষ্ঠান যদি আনে তেতিয়া খুব ভাল পাব বুলি মানে আমাৰ শুনা শ্ৰোতা সকল বিলাক কৈ আছে মানে।
0: ওকে ওকে ওকে, হয় হয়, কথাটো বহুত ভাল, আমি ট্রাই কৰিম আৰু
1: কথাটো অলপ বিবেচনা কৰি চাব।
0: হয় হয় হয়, আমি ডিসকাশন কৰি না।
1: হয় হয়, আৰু আজি আজ মই ফরমাইশ কৰা চাহ ৰহা হু, ফিল্ম কা নাম ৰহেগা হম হে ৰাহে প্যার কে, আৰু ইসমে কাজ কোই লড়কা মুঝে প্যার কৰকে কুমার সানুরাল কা ইয়াকনি চিকি আওয়াজ মে ওই গানা সুনা দিজিয়ে।
0: ওকে, হ্যাঁ জি, জরুর সুনায়েঙ্গে।
1: আর মেরে দোস্ত রহেগা বিমল বসুমতারী, ভাইকন মুন্ডা, সঞ্জয় মুন্ডা, গাগি রাভা, রমেশ পাত্র, রুনু পাত্র, লাকি, শরদ দ্বারা, নীলোৎপল দ্বারা, আর রুকুবেলে মেঠা, যোগেন্দ্র রংপি, সোনালী এনটিপি, আর আমার ত্রিপুরা সে হে আশুতোষ দেবনাথ, সঙ্গীতা দেবনাথ, আর অবিনাশ তেলি, আর আমার এই শ্রীভূমি সে হে প্রেমজিৎ চক্রবর্তী, জহলাল বর্মন, আর উদার মধ্যপ্রদেশ সন্ধে বালে দোষে রমেশ প্রজাপতি, ভগবান সিং পরমার, শিবা লোহার, রাকেশ পূরণ বর্মা, আর কাশ্মীর সে হে পুরুষোত্তম কুমার, আর আমারে পুষ্করনাথ শর্মা, আর সবই, আর আমারে গোলপাড়া আসাম সে ভি সুনে বালে দোষ হে, উনকা নাম ভুল হে যাতা হে, জিসকা নাম হে কাঞ্চন হাজং, ও ভি সুনতে হে প্রোগ্রাম কো।
0: ওকে,
1: কে লিয়ে ভি গানা কো ডেডিকেট রহেগা, আর আর জি দুনিয়া কো রহেগা অরুণ এফএম সে, আর জি কারগে রেবা কো, আর আর জি নুড়ি কো, আর জি লুসি কো, আর হলেলাম ব্রহ্ম কো ভি রহেগা, আর আপকো ভি।
0: ওকে, তো মুঝে ভি ডেডিকেট করনে কে লিয়ে বহুত বহুত ধন্যবাদ অমল জি, সুনতে হে আপকে পছন্দ।

0: চলতে চলতে।
1: আচ্ছা আচ্ছা,
0: টিশুর দারগুনতে দাদা ভাই।
1: ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, জরুর শোনাবো আপনাকে। আর কাকে ডেডিকেট করবেন আপনি?
0: আমার সঙ্গে আছেন আশুতোষ দাদা ভাই, অবিনাশ ভাই, আপনিও রয়েছেন দাদা ভাই।
1: আচ্ছা আচ্ছা, ওকে তো নমস্কার, ওকে নমস্কার।